জনি ইয়ে আলফ্রেড রোজ আন রিটা রোজ হ্যাঁ জোড়া বা জেষ্টানো ইয়া কাতারা খাতির আসিল এষ্টানো কাতারাঞ্চা কারবেন ঘেতা এক লহানচ উজবিসো আনি রকডোচ পরত মেটা।